নকই আনাসি আতাপিয়া মেপুম মাকিম মে আনাসিমি ইয়ারও আছি মেপুম তিরাইমেন মে আনাসিমি ইয়ন ক্রিসমাস কানওয়ান তারি না কিয়া কিয়া সিকুয়া তাহাপু আরে কামামি নাই আনাউসু মেরোম তামেনা সিকুয়া পুপে তাহাকে তোকারে রে আনাউসু মেরোম সিনা তৌতে মেরে পেয়ারই এরেসি পেতে রন মে না কে আকি না আরৌ নিমানে এ তঙিরা কি রৌরা আং নেইয়া সিকুয়া সকোসে মেতেন নকি পাশে নি কে কেতেন কে তৈরি কি তাকি মেপুং আউন তেপে তেম্পা ইয়ন না পেন মাকিন এওয়েন এন্দ্রাউ ইরৌয়া না সিনা তা কুড়িয়া মে অনি পেই ইপাকান তেয়ে ইয়নি মাকিন এনাকা ইয়াকি ইনতিয়াওয়াতে নু অনি পাকান তাইন তেপং আইয়ো তকনপং অনডিমি ইয়াকি মে আনাতাই পুরানি পেকা পুরাও ইয়ন না পেন মাকিন সকইন কামি আনাউসু আংইনেইয়া ইয়ন তারাওয়া নাকোন নারাসুসা নিকাশি সুয়ারই অনডিমি ইয়াকি মে আনাতাই পুরানি পেকা পুরাও নিমেঙাইয়া না সিনা তেপৌ নাইকে মে রোতে রা পায়রে ইতাপরিও ও আনি মে ইরৌয়া না সিনা সিপুনা ও আনাউসু ওই কাসুকুই মেনা মে তঙিরা না এম ওয়ানপেস ও আইয়ো ইডিয়ানা তুকুনা রে তঙিরাকি আই পেসিরা পেকা কোয়ানিরা রে আনা কি রৌয়া কান দে ক্যারিসমেটিক মে পেসো